Dat wil je allemaal toch niet missen. Gewoon on one stage. One platform. One area. Nee, two areas, ja. Not one area. Two areas. Two days. दो दिन का प्रोग्राम लंबा चौड़ा बहुत ही जबरदस्त आलू टॉपर्स फॉर नीदरलैंड्स आलू टॉपर्स बेल का टाइडस ब्रासा फेस्ट एंड नेचुरली मग यू दैट नीड मिसर सबसे बड़का हिंदुस्तानी इवेंट इस साल के इंडोर अंदर में दोस्त ना बाहर यार बाहर लोग की वैसे रिस्को तू जानेगा कभी हवा कभी बरसात कभी गर्मी Wij zitten daar lekker met elkaar. In een biggie, barka wali hal me. Parkeren? Probleemloos bij de toekomst. Oké, ga je gaan. Volop. Toen OV zei je, geen enkel probleem. Toen auto zei je, gewoon toeke je gaan me liggen. Bij de, volop. Soon gana, muka sing. Wat een zinger, jaar. En in Nederland hebben we een aantal topzangers. Nou, deze hoort er echt bij, hoor. En een geweldige formatie ook. Live formatie. Mooi gitaarspel, jongens. Willen we toch meemaken live.